শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 16 অক্টোবর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। জাপানের কৃষিমন্ত্রী ইয়ানা কাজুও পদত্যাগ করেছেন। সড়ক সংক্রান্ত বাজেট বরাদ্দ নিয়ে মন্তব্য এবং সম্ভাব্য নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগের কারণে সাম্প্রতিক দিনগুলোতে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। বুধবার সন্ধ্যায় ইয়ানা প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন যে সংসদের কার্যক্রমে আরও বিঘ্ন যাতে না ঘটে তার জন্য তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন। সেপ্টেম্বরে মন্ত্রিসভায় যোগদানের আগে মে মাসে ইয়ানা তার নিজের জেলা তোচিগিতে এক সমাবেশে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেন, দুজন মেয়র যারা তাকে রাজনৈতিকভাবে সমর্থন করেননি তাদের নেতৃত্বাধীন দুটি পৌরসভার সড়কের জন্য বরাদ্দ বাজেট তিনি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন। ইয়ানা গত সপ্তাহে এই মন্তব্যগুলো প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন। তবে বিরোধী দলগুলো তার পদত্যাগের দাবি অব্যাহত রাখে। তাছাড়া এমন উদ্বেগও দেখা দেয় যে তিনি হয়তো সরকারি পদে নির্বাচন সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। গণমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে তিনি অতীতে নিম্নকক্ষ নির্বাচনের প্রচারাভিযানের সময় তার সমর্থকদের জন্য বিনামূল্যে শাটল বাসের ব্যবস্থাও করেছিলেন। বিরোধীরা দাবি করছে যে এটি বেআইনি হতে পারে। তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তার মন্ত্রিসভা থেকে কোনো মন্ত্রী পদত্যাগ করলেন। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকাইচি বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে ইয়ানাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে তার যে দায় সেটি তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন। বৃহস্পতিবার তাকাইচি ইয়ানার স্থলাভিষিক্ত করার জন্য তাকেবে আরাতার নাম ঘোষণা করেছেন। 56 বছর বয়সী তাকেবে নিম্নকক্ষে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন আইন প্রণেতা। গুপ্তচর বৃত্তির সন্দেহে একজন জাপানি সাংবাদিককে আটক করার ঘোষণা প্রকাশের পর দ্রুত এ বিষয়ে তথ্য প্রদানের জন্য রুশ কর্তৃপক্ষকে জাপান সরকার অনুরোধ করেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা FSB মঙ্গলবার ঘোষণা করে যে তারা দূর প্রাচ্যের সাখালিন প্রদেশ থেকে দ্য হোক্কাইদো শিম্বুন প্রেসের ইউঝোনো সাখালিনস্ক ব্যুরোর একজন সাংবাদিককে আটক করেছে। বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নাকামুরা কিমিতাকে জাপানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেন এবং অবিলম্বে তথ্য প্রদান, সাংবাদিকের সাথে মানবিক আচরণ এবং তার সাথে সাক্ষাতের সুযোগ দেওয়ার আহ্বান জানান। সাংবাদিকের আটক হওয়ার দৃশ্য সম্বলিত ফুটেজ প্রকাশের প্রতিবাদ করেন নাকামুরা এবং জাপানি পক্ষকে কোনো রকম ব্যাখ্যা না দিয়ে একতরফাভাবে এটি প্রকাশ করার জন্য রাশিয়ার সমালোচনা করেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার রাত পর্যন্ত যা খবর তাতে জাপানি কনস্যুলেট এই আটকের বিষয়ে রাশিয়ার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পায়নি এবং সাংবাদিকের স্বাস্থ্যের অবস্থাসহ বিস্তারিত তথ্য অজানা রয়ে গেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলেছে, আগামী বছর বৈশ্বিক র্যাঙ্কিংয়ে জাপানের অর্থনীতি ভারত ও যুক্তরাজ্যের থেকে নিচে ষষ্ঠ স্থানে নেমে যেতে পারে। চলতি সপ্তাহে প্রকাশিত তাদের সর্বসাম্প্রতিক অর্থনৈতিক পূর্বাভাসে আইএমএফ এর অনুমান, 2027 সালে বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে হিসেব করা জাপানের নামমাত্র মোট দেশজ উৎপাদন বা জিডিপি 4.467 ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। আইএমএফ এর পূর্বাভাসে 2026 সালের র্যাঙ্কিংয়ে জাপানকে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পরে চতুর্থ স্থানে রাখা হয়েছে। তবে আগামী বছর ভারতের নামমাত্র জিডিপি 4.521 ট্রিলিয়ন ডলারে এবং যুক্তরাজ্যের জিডিপি 4.488 ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ভারত ও যুক্তরাজ্য উভয় দেশেরই প্রবৃদ্ধি জাপানের চেয়ে বেশি হবে। এদিকে ইয়েনের লাগাতার দুর্বলতা মার্কিন ডলারের হিসেবে জাপানের জিডিপির মূল্য হ্রাস করবে। যেহেতু জাপানে জনসংখ্যা হ্রাস অব্যাহত থাকতে পারে, তাই দেশটিকে উচ্চতর বিনিয়োগ এবং উন্নত উৎপাদনশীলতার মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ইউক্রেনের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, মার্কিন মহাকাশ উন্নয়ন সংস্থা স্পেস এক্স ইউক্রেনে তাদের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে সীমিত করেছে, যা দেশটির সামরিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বুধবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার ওপর বিধিনিষেধের কারণে রুশ ড্রোনের গতিরোধ করা ও আক্রমণকারী ড্রোন প্রতিহত করার পাশাপাশি রণাঙ্গনে রসদ পরিবহন এবং নজরদারি ব্যাহত হয়েছে। সমস্যাটি সমাধানের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র, স্পেস এক্স এবং নেটোর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। রুশবাহিনী মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত রাজধানী কিভ ও অন্যান্য স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের বিষয়ে অংশীদার দেশগুলোর পক্ষ থেকে কোনো আগাম নোটিশ ছিল না। যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে কি না তা নিয়ে উদ্বেগের মাঝে জেলেনস্কি বুধবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ব্রিটিশ সরকার ইউক্রেনের প্রতি তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। তারা এও ঘোষণা করেছে যে তারা দেশটিতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সরবরাহ ত্বরান্বিত করবে এবং যত দ্রুত সম্ভব সেখানে সেগুলো মোতায়েন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সেমিকন্ডাক্টর খাত নিয়ে উদ্বেগের কারণে বৃহস্পতিবার টোকিওর শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটেছে। জাপানের মুখ্য সূচক নিক্কেই 225 অল্প সময়ের জন্য 3600 পয়েন্টেরও বেশি বা 5.3% কমে গিয়েছিল। সূচকটি 3318 পয়েন্ট বা 4.9% কমে 64,425 পয়েন্টে দিন শেষ করে। বিশ্লেষকরা বলছেন, ক্লাউড স্টার্টআপগুলোতে তহবিল সংকট বাড়ার খবরের পর বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিতে শুরু করেছিলেন। পাশাপাশি মার্কিন এআই উন্নয়নকারী প্রতিষ্ঠান অ্যান্থ্রোপিকের আয় হতাশাজনক হবে বলেও আশঙ্কা ছিল। এছাড়া বুধবার মার্কিন ভোক্তা মূল্যসূচক অনুমানের চেয়ে বেশি হওয়ার কারণেও শেয়ারের বিক্রি বেড়ে যায়। এর ফলে এই জল্পনা শুরু হয় যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ হয়তো অনুমানের চেয়ে আগেই সুদের হার বাড়াবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।